বড় বড় মহাপুরুষেরা এখানে জন্ম নিয়েছে। আজকে এই দেশ গোলাম। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এই ভারতবর্ষকে আমরা ইংরেজদের কাছ থেকে আজ

তুমি একে দা কাতারান চি কারেওয়ানি মুখারা কি আন্তনে দানি চিকো ইয়াং চিকো আনি এম বয়ার হাঞ্চা আওয়াজ আনি হে মুখা বলে কাতার।